0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম গ্রানো আওরেদুনকো, গ্রানো জামা হগো আওরেদুনকো। দশপে লস বজে আমন রেডিও টাংনা জতা সত মুখাতিব মুস্তাসো রো রুস্তাসো খপল দোস্ত আব্দুল মুতলিব শাহ। নন বিয়া তসুমার পাওরজে হার সুমার তা মুঙ্গ তাসো খপল মনস কে খবরে অতরে দ মুঙ্গ তাসো ব কউনন খগে খবর ইনশাআল্লাহ। উমিদ দই চি তাসো ব জমা আওয়াজ আরওয়াই ও তাসো দ খপল প্রোগ্রাম দই খপল আমন রেডিও টাং দই ও পদে বন তাসো মুঙ্গ সারা রাবেতা হম কবলে শৈ 0963-511-488 বান্দে। তাসু পদে বান্দে খপল হাল আওয়াল খপল খবরে খপল দ জড় রাজ হর শে তাসু মুং সারা শের কবলে শে মুং তাসু বয়ুবল সারা হমেশা দ ইলাকে দ খুশালাই ও দ আমন ও দ খপল দ বরুরওয়ালি ও দ মিনে মোহাবত খবরে বসর কু হমেশা দে পারা ছে জুয়ন ও খুশালাই ছে দ দে জুয়ন দ দে হালাত ওয়খ সঙ্গ তেরেগি। নন ব মুং তাসো রাজু দলতা জমা সারা চিকম নাস জমা গ্রান মলগরে জমা গ্রান রোর নজমান সেব হমরা সর মৌজুদ দে আব হম তাসো সর মুখাতিব কিগি রাগলে দি জমা গ্রান মলমা নজমান সেব আগত হার কলে বায়ু। আসসালাম আলাইকুম, পখে রাগলে।
1: ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ডির রাজিয়াত মনন পীর সেব ইউ জহান মনন চেতাস হো প্রোগ্রাম কে মুক্ত বলন রাখল সো থ্যাংক ইউ সো মাচ তো বহার হাল ইউ খবর রিয়াদ শি সে উজি লাগে পস্তড়া মেকড়ে সো বহার হাল ডির রাজিয়াত মনন অর মাশাআল্লাহ খবর তরে বকি এসে নো আর দুন কো সরবা গপশপ লাগে শে সে
0: বিলকুল আর দিন কো সর বখাম খা খবর কি নন চিকমা দুই খবর রাওড়ে দি সন টপিক মে রাওড়ে দে চিমং বদুই সর খাম খা বদে বন্দ লিসনার না হম হার খবর আরো চিমং দ দুই পমনস কে ছে দা খুশালাই সলাওয়াই লগ জমং টপিক বনন্দাই ছে জুন খুশালাই সলাওয়াই ছে খুশালি সঙ্গ কি গি নো জমা দাদ লিসনার ছে কম দি
1: আ খুশি সতি আই
0: ছে খুশি সতি আই দা পশতো কে লক দসি মসুদ ওয়ালো কে দাওত ছে খুশি সতি আই কেনা
1: বস ফল শবাই কওয়াই কেনা ছে
0: পা দা আলফাজ কে লক মুং দাদ ছে দা লিসনার ছে কম নন সব হালাত কে দি হর সড়ে তকরিবন টোটাল সেকেন্ড ইনসান শিকম দে আর ডিপ্রেশন মরিজ জুড় শেবে দে হগে খুশি গাড়ি নো খুশি মুন্দবি নো নো পাগে তলাশ কে হর সড়ে দে।
1: আচ্ছা নন ইয়ে নিতা টপিক খুশি দে জি খুশি খবর এ তরে কা ওয়েলে কাছে
0: চিনন প খুশি খবর ইউ কু বিলকুল দ ইনসান দ দ চি সর তড়লে দে খুশি ও গম নো দ খুশি চিকম দ হর সড়ে পদে বান্দে বাগ দৌড় কবি কোশিশ কবি চিজা খুশি খুশি মিন্দকম জড় সকুন মিন্দকম নো তকরিবন ছে নন সব হসপিটাল লজে ডাক্তার লজে দোকানদার লজে হর দু স্টোর ওয়াল কে দ টেনশন দবাই পকে ও
1: সরশতা মখমখ পরে শে শে
0: ও ফার্স্ট ফ্রন্ট কে হি বিলকুল
1: ছে ছে
0: ছে নো চিকম ডাক্তার ল ওরজে নো আগা ডাক্তার বিলকুল প স্টার্ট কে দ টেনশন দবাই ওর তলে কি জয়ো খবর রায় দশওয়ালা ডি খান ডাক্তার লতলে ওম নমা দা কোন চলুর মরিজান ওড়িও
1: সহি
0: দখপল জানানা মে ওড়িও নো ওদল তো জমং গইও চার দফত গিশাইও নো আগে টপিক ডাক্তার ল দুই দাসে খবর উকড়া ছে ডাক্তার সেব জমা দা জে খোগে গি দা জে খোগে গি নো ডাক্তার সেব হাগোই লবেলে ছে দস্তা সু ইলাজ মাস রডের মুশকিল দে নো আগে পরেশান শোল মা ডাক্তার ল আওয়াজ কুচ ডাক্তার সেব ছে সকি নো লগ মেহরবানি ও কা দ দুই ছে কম টেনশন দে কম হালা দি দা চেরা কন্ট্রোল ছি নো ডাক্টার সেব টেস্ট ন বস টেম্পোরারি টেস্ট ন উকল নো দবাই চেরা কড়া টোটাল দ টেনশন দবাই রাখড়া ওয়ালা চারো কে চারো মরিজ ল নো পয়ো জল মে বোতলিও নো মা ওর দিছি ডাক্টার সেব দা খো সেবিলি ছি বস দুই দা ইলাজ দে দুই আখিস্তে টেনশন দে নো দ টেনশন নন সবা পচিশি কে হালাত দসে রাগলি দি চার সাড়ে পটেনশন মরিজ দে টেনশন খতম দো দে পারা কোশিশ দা পকার দে চে ইনসান দ জড়ন হালাত চিকম দি দা জড়